0: তোর দুঃখে কাইলে টাউকো দুখনি, কাইলে পেট দুখনি, কে দুখে আও দুখে আও। জানি এই বেলা পখালা লাগের হইরান, হইনে কাজ জানি হলা কি করনি কি নগরনি, তাইলেই বিরামি ভয়ের কেই মেলো মিশে যাই।
1: বুয়া চিড় নগরোস ঝট্টই সুভাষ মেডিকো ফার্মামা গই আলম, এই বিসি সরকো সেরা চোখ দেখি কারাকার জানে বাদ সানি তেই যাম বরু।
0: হুঞ্ছ বুয়ারি লো গই আলম সারে গারো বুয়া।
1: সুভাষ মেডিকো ফার্মা বেচি শহর নগরপালিকা আট সেরা,
2: ইহা অনুভবী স্বাস্থ্য কর্মী দ্বারা স্বাস্থ্য পরীক্ষণ গর্নুকা সাথে উচিত পরামর্শ দিইন্ছ, সবই খালে ঔষধিমা বিশেষ ছুটকো ব্যবস্থা ছ। প্রোপাইটার সুভাষ দনাই, সম্পর্ক মোবাইল নম্বর 9845664093।
3: কে তপাই ভরপর্দো আয়ুর্বেদ সেবাকো খোঁজিমা হুনুহুন্ছ, খোঁজিমা হুনুহুন্ছ? यदि हुनुहुन्छ भने चितवनको नमुना आयुर्वेद औषधालय तपाईहरुकै सेवामा समर्पित छ। यहाँ उच्च स्तरीय आयुर्वेदिक औषधिहरू उपलब्ध हुनुका साथै अन्य प्रविधिबाट ठिक नभएका नयाँ तथा पुराना रोगहरू, बाथ, दम, ग्यास्ट्रिक, अल्सर, क्यान्सर, धातु, किनास, जन्डिस, पाल्स, पत्थरी, फिस्टुला, प्यारालाइसिस, मधुमेह, जाँघरक्सी छुटाउने औषधि, मोटोपन घटाउने बढाउने, ब्लड प्रेसर, यौन रोग, छातीको दाग आदिको सफल उपचार गरिन्छ। दैनिक दक्ष तथा अनुभवी विशेषज्ञ ज्ञहरूबाट स्वास्थ्य परीक्षण गरिन्छ। थप जानकारीका लागि सम्पर्क मोबाइल नम्बर 9841 39 6 47 र 9811 90 6 10। नमुना आयुर्वेद औषधालय राप्ती नगरपालिका 5 भण्डारा स्कुल रोड चितवन र भरतपुर महानगरपालिका 12 मालपोत कस्तुरी टोल चितवन।
4: शान्ति र विकासको लागि हाम्रो आवाज रेडियो चौतारी 91.4 मेगाहर्ज।